আকাশবাণী খবর পড়ছি নবমী বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও

প্রকাশ করবেন। মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টের সূচনাও করবেন তিনি। লুক্সেমবার্গ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন করেছে। ভারত আন্তর্জাতিক 6G উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও 24টি দেশের সঙ্গে যোগ দিয়েছে। আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী বর্ষে বন্দে মাতরমের 150 বছর এবং আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তি থিম হিসেবে যুক্ত হচ্ছে। উত্তরপ্রদেশ ও বিহারে বন্যা পরিস্থিতি একই রকম। পশ্চিমবঙ্গের মালদার ভূতনিতে বন্যা কবলিত প্রায় 15,000-এর বেশি মানুষ। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে ভারত আর 4টি বিভাগের ফাইনালে পদক জয়ের লক্ষ্যে খেলতে নামবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটের বদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি শ্রী মোদী 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9,700 কোটি টাকা মূল্যের বেশি আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকা 3টি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করার কথা। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন এবং সভায় ভাষণ দেবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উঠে এসেছে। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী জাভিয়ার বেটেল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন করেছেন। তিনি বলেন, বর্তমান বিশ্বব্যবস্থার বাস্তবতাকে তুলে ধরতে নিরাপত্তা পরিষদে সংস্কার প্রয়োজন। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বেটেল বলেন, ভারতের বিশাল ভূখণ্ড এবং আন্তর্জাতিক গুরুত্বের কারণে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। বর্তমানে স্থায়ী সদস্যপদ না থাকা ভারত ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ দেশগুলিকে নিয়ে নিরাপত্তা পরিষদে সম্প্রসারণ করা যেতে পারে। সাম্প্রতিক ভেটো ব্যবস্থারও সমালোচনা করেন বেটেল। তিনি ভেটো ব্যবস্থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবশিষ্টাংশ বলে অভিহিত করেছেন। নিরাপত্তা পরিষদের 2/3 সদস্যের সমর্থনে কোনো ভেটোকে অতিক্রম করার ব্যবস্থা করা যেতে পারে বলেও প্রস্তাব দেন তিনি। উল্লেখ্য, জাভিয়ার বেটেল 3 দিনের সরকারি সফরে বর্তমানে ভারতে রয়েছেন। ভারত আন্তর্জাতিক 6G উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও 24টি দেশের সঙ্গে যোগ দিয়েছে। এর লক্ষ্য, পরবর্তী প্রজন্মে 6G নেটওয়ার্কের অগ্রগতি এমনভাবে পরিচালিত করা যাতে অভিন্ন নিরাপত্তা স্বার্থ বজায় থাকে, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পায় এবং উদ্ভাবনকে উৎসাহিত করা যায়। মার্কিন বাণিজ্য দপ্তর এক সামাজিক মাধ্যম বার্তায় একথা জানিয়েছে। মিয়ামিতে G20 উদ্ভাবন বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই নেতা 6G প্রযুক্তির ভবিষ্যৎ এবং পরবর্তী প্রজন্মের টেলিযোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব নিয়ে কথা বলেছেন। উত্তর কোরিয়া এবং রাশিয়া তুমেন নদীর ওপর তাদের প্রথম আন্তঃসীমান্ত সড়ক সেতু খুলে দিয়েছে। এর মধ্যে দিয়ে দুই দেশে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এক ধাপ এগোল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম সেতুটিকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসেবে বর্ণনা করে জানিয়ে বলেছে, এই সেতু বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতাকে নতুন করে উজ্জীবিত করতে সাহায্য করবে। উত্তর কোরিয়ার রাসেন এবং রাশিয়ার খাসান এই দুই প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী পাক থেসং এবং রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিস্তুসিন ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন গ্রিনল্যান্ডের জন্য 200 মিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা করেছেন। এর ফলে ইউরোপীয় কমিশনের সঙ্গে গ্রিনল্যান্ডের সহযোগিতার সম্পর্ক মজবুত হবে। উভয় দেশের মধ্যে অংশীদারিত্ব জোরদার করতে গ্রিনল্যান্ড সফরকালে উরসুলা ফন ডার লিয়েন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জা ফ্রেডরিক নিয়েলসন ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের সঙ্গে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। ডেনমার্কের মধ্যে গ্রিনল্যান্ড একটি স্বশাসিত অঞ্চল। ইরানের ওপর মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পরিকাঠামোর ওপর ইরান পাল্টা আঘাত করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে জাহাজ চলাচল সংক্রান্ত পারস্পরিক হামলার জেরে তেলের দাম প্রায় 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানের সংসদীয় অধ্যক্ষ মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ইরানের সম্পদে আঘাত করা হলে তারাও পাল্টা আঘাত করবেন। এদিকে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার ক্ষেত্রে কোনো কূটনৈতিক প্রচেষ্টার লক্ষণ এখনও দেখা যায়নি। আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নতুন দিল্লি সফরের প্রাক্কালে ইরান ভারতকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে

0: পরিস্থিতির উন্নতি হওয়ায় শহরাঞ্চলের মতো তা 25 দিন করা হলো। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা সুবর্ণ জয়ন্তী বর্ষে বন্দে মাতরমের 150 বছর এবং আকাশবাণী কলকাতা শতবর্ষপূর্তি থিম হিসেবে যুক্ত হচ্ছে। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের ঐক্যতান প্রেক্ষাগৃহে গতকাল এক সাংবাদিক বৈঠকে এবারে বইমেলার উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ বক্সি একথা জানান।
1: বন্দে মাতরমের 150 বছর, এটা মূল থিম হিসাবে ভাবা হয়েছে এবং তার পাশে আকাশবাণী বা বেতারের 100 বছর, কলকাতা বুক ফেয়ারের 50 বছর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150 বছর, শ্যামাপ্রসাদ মুখার্জির 150 বছর, এনবিটি গিল্ড এবং ইজেডসিসির যৌথ উদ্যোগে অত্যন্ত সঠিকভাবে আরো জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে।
0: বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির আইনি কাঠামো তৈরি করতে রাজ্য সরকার আইন সংশোধন করছে। নবান্নে গতকাল মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব অনুমোদিত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী বৃহস্পতিবার বিধানসভার বিশেষ একদিনের অধিবেশনে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করা হবে। মালদার ভূতনিতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। সড়ক পথে সম্পূর্ণ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা, ক্রমাগত বাড়ছে গঙ্গার জল। ইতিমধ্যেই চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, জলবন্দী প্রায় 15,000-এর বেশি মানুষ। কেশরপুরের বাঁধ ভেঙে জলমগ্ন 25টিরও বেশি গ্রাম, যার মধ্যে দুর্লভটোলা, ভুবনটোলা, কেদারটোলা, মানিকনগর সহ বেশ কয়েকটি গ্রাম সবচেয়ে বেশি বিপর্যস্ত। খোলা হয়েছে 7টি ত্রাণ শিবির। বাঁধে অবস্থানরত 400 পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে। দুর্গতদের উদ্ধারের চেষ্টা করছে প্রশাসন। এদিকে প্রবল বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজ্যের বরেলি, এটা, শাহজাহানপুর, বাহারাইচ এবং লখিমপুর খেরি জেলায়। ভারী বৃষ্টির জন্য বরেলিতে আগামী 2 দিনের জন্য সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। সরকারি কর্মীদের ছুটিও বাতিল করেছে প্রশাসন। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠাতে নৌকা ও মোটরবোট মোতায়েন রয়েছে। বিহারের বন্যা পরিস্থিতি এখনও গুরুতর। গঙ্গাসহ একাধিক নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। 13টি জেলার 77টি ব্লকের 438টি পঞ্চায়েতের 29 লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। পাটনায় গঙ্গার জল কিছুটা কমলেও মোকামা থেকে কাহালগাঁও পর্যন্ত জলস্তর দ্রুত বাড়ছে। বাঁধ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষার শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে শীতল দেবী মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে জম্মুর শীতল দেবী স্বদেশী সরিতাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। এদিকে এই প্রতিযোগিতার ফাইনালে ভারত আর 4টি বিভাগে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে খেলতে নামছে। চলতি বছরের এশিয়ান গেমস আগামী 19শে সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়ায় শুরু হবে। অক্টোবরের 4 তারিখ থেকে পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 17ই সেপ্টেম্বর ভারতের মহিলা ক্রিকেট দলে খেলা দিয়ে যাত্রা শুরু করবে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের বদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টেরও সূচনা করবেন তিনি। ভারত আন্তর্জাতিক সিএসসি উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং 24টি দেশের সঙ্গে যোগ দিয়েছে। উত্তরপ্রদেশ ও বিহারে বন্যা পরিস্থিতি একই রকম। পশ্চিমবঙ্গে মালদার ভূতনিতে বন্যা কবলিত প্রায় 15,000-এর বেশি মানুষ। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: यो आकाशवाणी खरसाङ हो। प्रादेशिक समाचार सीमा क्षेत्रीबाट सुन्नुहोस्। पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले हिजो राज्यको आर्थिक स्थितिलाई लिएर चिन्ता व्यक्त गर्नुभयो। उहाँले भन्नुभयो, राज्यको वित्तीय स्थिति हाल दयनीय अवस्थामा छ। पछिल्लो सरकारबाट प्राप्त आर्थिक चुनौतीहरूदेखि माथि उठ्न एक वर्ष अझ लाग्नेछ। राज्य सचिवालय नवान्नमा पत्रकारहरूसित बातचित गर्नुहुँदै मुख्यमन्त्रीले राज्यको वर्तमान आर्थिक स्थितिको लागि पछिल्लो सरकारको कार्यकालमा भएको वित्तीय दुरुपयोग तथा केन्द्र सरकारका विभिन्न योजनाहरूमा राज्य सरकार सामेल नहुनुलाई जिम्मेवार ठहर गर्नुभयो। मुख्यमन्त्रीले भन्नुभयो, हाम्रो राज्यको आर्थिक स्थिति कुनै पनि कोणबाट ठिक

0: सुन्नुभयो कार्यक्रमको यो अन्तिम प्रस्तुति वन्दना गुरुङको स्वरलाई। आधुनिक गीतहरूको प्रस्तुतिपछि अब प्रस्तुत छ बंगला कार्यक्रम पूर्व नौसेना निरञ्जन धरसँगको विशेष कुराकानी।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন মুখোমুখি অনুষ্ঠান। আজকে আকাশবাণীর স্টুডিওতে মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত আছেন ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আধিকারিক নীলাঞ্জন দাম।
2: ধন্যবাদ, নমস্কার সবাইকে।
1: নীলাঞ্জন বাবু, আপনাকে আমাদের আকাশবাণীর স্টুডিওতে পেয়ে আমরা খুবই খুশি এবং আজকে আপনার মুখোমুখি অনুষ্ঠানে আপনার সম্বন্ধে আমরা জানব। যে আমরা শুনেছি যে আপনি কুচবিহারের, উত্তরবঙ্গের কুচবিহারের ছেলে, আপনি কোথায় থাকতেন কুচবিহারে, কোথায় বাড়ি আপনার?
2: আমার বর্ন অ্যান্ড ব্রট আপ আমি কুচবিহারের পুন্ডিবাড়ি বলে একটা জায়গা আছে, মানে কুচবিহার থেকে অ্যারাউন্ড 12-14 কিলোমিটার দূর, কুচবিহার শহর থেকে পুন্ডিবাড়ি। তো তার কাছে একটা গ্রাম আছে চন্দনচৌড়া বলে, তো আমি সেই গ্রামে আমার জন্ম এবং ওখানেই প্রাইমারি স্কুল থেকে আমার প্রাইমারি স্কুলে পড়াশোনা। তারপর আমি কুচবিহার শহরে জেনকিন্স স্কুল আছে, আপনার নাম শুনে থাকবেন, খুব পুরনো স্কুল, মানে 1800 শতাব্দীতে সেই স্কুল তৈরি হয়েছিল, শতাব্দী প্রাচীন স্কুল। সেই স্কুল থেকে আমার স্কুলিং, আমি ওখান থেকে মাধ্যমিক পাস করি। তারপর আমার ছোটবেলা থেকেই আমার একটা ইচ্ছে ছিল যে দেশের কোনো ফোর্সে জয়েন করব। তো তখন থেকেই আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতাম, যে নেভিতে, এয়ারফোর্সে, আর্মিতে পরীক্ষা দিতাম, যে আমি যেহেতু আর্ম ফোর্স জয়েন করতে চেয়েছিলাম, এবং আমি আমার সঙ্গে আরও এক দুজন বন্ধু, আমরা আমাদের একটা গ্রুপ ছিল, আমরা চাইতাম যে কোনো আর্ম ফোর্সে জয়েন করি।
1: মানে আপনি ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনীতে খুব দায়িত্ব একটা পোস্ট আপনি হোল্ড করতেন, আপনার বাবা মা তো টিচার, শিক্ষক শিক্ষিকা, দেশের প্রতি টানের জন্যই কি এই পেশাটাকে বেছে নেওয়া?
2: আসলে মানে আমি যেখান থেকে বর্ন অ্যান্ড ব্রট আপ, আমার খুব মানে খুব রিমোট একটা জায়গা থেকে, মানে ইভেন আমরা যখন ছোটবেলাতে, আমাদের ওখানে খবরের কাগজ আসতো কলকাতা থেকে দুদিন পরে, মানে যে কাগজটা হয়তো আজকে পাবলিশ হচ্ছে 17 তারিখে, সেটা ট্রেনে করে আসতো দুদিন পরে, আমরা সেটা 18 তারিখ বা 19 তারিখে পেতাম। তো আমাদের কাছে বাইরের জগৎ সম্পর্কে খুব একটা ছিল না।

0: নয়, আপনাদের রেডিও ছিল, টিভি খুব কম ছিল, মানে খুব কম মানে খুবই কম ছিল, এবং শুধুমাত্র এই দূরদর্শন যেটা সেটা আসতো, কেবল চ্যানেল আমাদের ওখানে ছিল না। তো ফলে আমাদের বাইরের জগৎটা শুধুমাত্র নিউজ পেপারের থ্রুতেই। তো আমি তখন নিউজ পেপারে দেখতাম যে আমাদের বিভিন্ন আর্টিকেল ছাপা হতো, সেগুলো দেখতাম, এবং সেসব দেখেই ধীরে ধীরে একটু ইন্সপায়ার্ড হয়েছিলাম যে হ্যাঁ, আমি আর্ম ফোর্স জয়েন করব, আমি ইউনিফর্ম সার্ভিসে যাব বলে। তো সেটা অফকোর্স। অ্যান্ড আরেকটা ব্যাপার হলো, যেহেতু আমাদের কুচবিহার, নট অনলি কুচবিহার, মানে কুচবিহার আমাদের তরাই ডুয়ার্স, এটা বর্ডার লাগোয়া, আমাদের একপাশে ভুটান আছে, নেপাল কাছাকাছি, বাংলাদেশ তো কুচবিহারের সঙ্গে একদম লাগোয়া, ফলে আমাদের ওখানে ডিফেন্স ফোর্সের আনাগোনা খুব দেখতাম, এবং তাদের বডি বিল্ড বলুন, তাদের ইউনিফর্ম বলুন, তাদের এটিকেট বলুন, এগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। ইভেন আমার বাড়ি থেকে যে হাসিমারা এয়ারফোর্স স্টেশন, সেটা অ্যারাউন্ড 40-45 মিনিট লাগে আর কি। তো যখনই আমি যেতাম ওদিকটায়, আমি ওনাদেরকে দেখতাম, ওনাদের ইউনিফর্মটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো এয়ারফোর্সের। নেভি অফকোর্স আমার এই এরিয়াতে কাউকে আমি পার্সোনালি কাউকে কখনো দেখিনি, বাট আর্মি, এয়ারফোর্স, বিএসএফ, এদেরকে দেখতাম, দেখে আমার একটা আলাদা একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছিল। তাদের বিহেভিয়ার, তারা বাইরের লোকজনের সঙ্গে কীভাবে ব্যবহার করছে, তাদের লোকজনের সঙ্গে ইন্টারাক্ট করছে, এগুলো আমাকে খুব ইন্টারাক্ট করতো। সেসবও অফকোর্স একটা, মানে তখন তো একদমই ছোট ছিলাম, এই জিনিসগুলো মনের মধ্যে একটা প্রভাব ফেলতো। তো সব মিলেমিশেই আর কি একটা তৈরি হয়েছিল, আর সেই সঙ্গে অফকোর্স দেশের জন্য কিছু করতে পারবো, এটা তো সব থেকে একটা, মানে কি বলবো, একটা মেজর ব্যাপার যে হ্যাঁ, দেশের জন্য কিছু করতে পারবো বলে। তো এই সব মিলেমিশেই একটা তৈরি হয়েছিল, একটা ভাইব তৈরি হয়েছিল যে ঠিক আছে, আমি আর্ম ফোর্সে জয়েন করব। বাট অফকোর্স আমার ই ছিল না যে আমি নেভিতেই যাব বলে, অ্যাজ আই টোল্ড ইউ, মানে আমি ট্রাই করছিলাম অনেক কিছুতে, এয়ারফোর্সেও ট্রাই করেছিলাম। তো এয়ারফোর্সে আমার রিটেন ক্লিয়ার হয়ে গেছিলো, বাট আমি ফিজিক্যালে সেখানে কম্পিট করতে পারিনি। তো তারপর নেক্সট আমার নেভিতে ছিল, তো আমি নেভিটা আমি ক্র্যাক করি, তারপর আমি নেভিতে জয়েন করি।
1: এই যে নেভিতে জয়েন করলেন, আপনি যেহেতু নেভি অফিসার ছিলেন, আমাদের এখনকার যুবশক্তিকে যদি পড়াশুনোর পর নেভিতে পরীক্ষা দিতে হয়, কোন ক্লাসের পর তৈরি হতে হবে এবং পদ্ধতিটা কি এখানকার, মানে জয়েন করা, নেভিতে জয়েন করার পদ্ধতিটা কি?
0: দেখুন, নেভিতে জয়েন করার জন্য প্রথমে আমাদের, যেমন নেভিতে অনেকগুলো ক্যাডার হয়, ঠিক আছে, তো বিভিন্ন ক্যাডারের জন্য বিভিন্ন, বাট এখন যেটা হয়েছে, মিনিমাম আপনাকে 12 ক্লাস করতেই হবে এবং সায়েন্স স্ট্রিম থাকতে হবে নেভির জন্য, এবং তাতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, পিসিএমএ একটা সার্টেন নাম্বার লাগে, মিনিমাম নাম্বার, তবেই আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবার ওতে আপনাকে ভর্তি হওয়ার জন্য যেমন কিছু পরীক্ষা আছে, যেমন এনডিএ, এগুলো যেমন 12 ক্লাস 12 পাস করেই আপনি এনডিএ দিতে পারেন। আবার কিছু এক্সাম আছে যেগুলো, মানে যেমন এনডিএ করে তারপর এনডিএ থেকে বেরিয়ে তারপর সে নেভি, আর্মি, এয়ারফোর্স এসব জায়গায় হয়। আবার যেমন সিডিএস আছে, এটাও আছে, আবার ইউপিএসসি থ্রুতেও কিছু হয়, আবার কিছু কিছু আছে নেভি ডাইরেক্ট কিছু এক্সাম কন্ডাক্ট করে নেভি, তো সেগুলো হয়। আবার মানে কিছু নেভিতে কিছু এন্ট্রি হয় যে আপনি ইঞ্জিনিয়ারিং করলেন অ্যাজ এ বিটেক, বিটেক করে তারপর আবার নেভিতে নিচ্ছে, সেগুলো যেমন শর্ট সার্ভিস কমিশনে হয়। ইভেন নেভিতে যারা ল করেছে, এলএলবি করেছেন, তাদের অ্যাজ এ ল, লিগাল অফিসার হিসেবেও নেভিতে হয়। তো অনেকগুলো প্রসেস আছে, মানে ডাজন্ট মিন যে কেউ হয়তো 12 ক্লাসের সময় হয়তো কেউ ট্রাই করেছে, সে পায়নি, চান্স পায়নি, তার সব শেষ হয়ে গেলে, নট লাইক দ্যাট। সে চাইলে পরে, তার যদি ফোকাস থাকে, সে গ্র্যাজুয়েশন করেও সে নেভি জয়েন করতে পারে। তো বিভিন্ন ক্যাডার আছে, পার্মানেন্ট কমিশন আছে, শর্ট সার্ভিস কমিশন আছে, নন কমিশন র্যাঙ্ক আছে, তো বিভিন্ন র্যাঙ্কে বিভিন্ন এক্সাম হয় এবং থ্রু আউট ইয়ার চলতে থাকে এগুলো। তো আমাদের যারা, স্পেশালি যারা উত্তরবঙ্গের যারা আছে, তারা যদি কেউ কেউ ফোকাস থাকে যে আমি জয়েন করতে চাই, ইন্ডিয়ান নেভি জয়েন করতে চাই, বা যে কোনো আর্ম ফোর্স জয়েন করতে চাই, তাদের জন্য আমার এটাই যে তারা টাইম টু টাইম যে নোটিফিকেশনগুলো আসতে থাকে সেইগুলো ফলো আপ করুক এবং তার ফোকাস ঠিক করুক যে ওকে, আমি 12 ক্লাস করেই জয়েন করব, বা আমি ইঞ্জিনিয়ারিং করে তারপর করব, মেডিকেল করেও হয়, মেডিকেল যারা MBBS করেও নেভিতে, আর্মিতে, এয়ারফোর্সে তারা অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ সার্জন, মেডিকেল সার্জন তারা জয়েন করতে পারেন। তো যে কোনো স্ট্রিম থেকেই যদি তার মানে 12 ক্লাসে সায়েন্স মানে ই থাকে, পিসিএমটা থাকে, তাহলে কিন্তু যে কোনো স্ট্রিম থেকেই সে করতে পারে এবং আপ টু গ্র্যাজুয়েশন করার পরেও সে জয়েন করতে পারে। তো চান্সেস আর দেয়ার বেসিক্যালি।
1: এই যে নেভির একটা খুব দায়িত্বপূর্ণ চাকরি, এবং আমরা শুনেছি নেভির চাকরিতে আপনাকে সমুদ্রেই থাকতে হতো, দেশের সমুদ্রটাকে আমাদের চারপাশের যে সামুদ্রিক এলাকা আছে উপকূলবর্তী এলাকাটাকে আমাদের সুরক্ষা রাখার জন্য আপনাদের জলে ভেসে থাকতে হতো। বড় বড় আপনারা অনেক নিশ্চয়ই অপারেশন করেছেন, তাদের মধ্যে যদি একটুখানি স্মৃতিচারণা করেন আমাদের সঙ্গে।
0: স্মৃতিচারণার থেকে আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার বলতে চাই, যে মেবি আই এম দ্য অনলি ওয়ান ইন এন্টায়ার আর্ম ফোর্স যার ট্রান্সফার হয়েছিল আন্ডামান থেকে লাক্ষাদ্বীপ। মানে আমি আমার পুরো লাইফে আমি মানে যতজনের সঙ্গেই পরিচয় হয়েছে, মানে আর্ম ফোর্সের হোক, আর্মি নেভি এয়ারফোর্স হোক বা অন্যান্য অন্যান্য সরকারি চাকরি হোক, আমি কাউকেই পাইনি যে আন্ডামানে থেকে যার ট্রান্সফার আবার আরেকটা আইল্যান্ড লাক্ষাদ্বীপে হয়েছে। তো আমার সেটা হয়েছিল, আমি 3.5 বছর আন্ডামানে সার্ভ করেছি, পোর্ট ব্লেয়ারে ছিলাম আমি 2004 অবধি। তো তারপর সেখান থেকে আমার কিন্তু ট্রান্সফার হয় লাক্ষাদ্বীপে, লাক্ষাদ্বীপে একটা মিনিকয় বলে একটা আইল্যান্ড ছিল, আমার সেখানে ট্রান্সফার হয়। সেই সময় আমার মনে হয়েছিল যে আমার সঙ্গে হয়তো কিছু ভুল হচ্ছে, কেন আমার এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে যাব, বাকিরা সবাই ভালো ভালো জায়গায় যাচ্ছে। বাট এখন আজকে আমি রিয়েলাইজ করি যে মানে ইট ওয়াজ এ ব্লেসিং অ্যাকচুয়ালি। খুব কম, খুব মানে আমি বললাম মানে এখন অবধি আমি কাউকে পাইনি যে যার এই ভাগ্যটা হয়েছে যে দুটো আইল্যান্ডে সার্ভ করা, এবং খুব ক্রিটিক্যাল সেই পজিশনটা ছিল আমার, যেখানে স্পেশালি যখন আমি লাক্ষাদ্বীপে যাই। অ্যান্ড অফকোর্স আমি সব কিছু অফকোর্স অন এয়ার আমি বলতে পারবো না, বাট লাক্ষাদ্বীপ আমাদের কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, স্পেশালি আমি যে আইল্যান্ডটায় ছিলাম মিনিকয় আইল্যান্ড, এটা ভেরি ক্লোজ টু মালদ্বীপ, অ্যারাউন্ড 80 নটিক্যাল মাইল, এই ধরুন 150 কিলোমিটার ওখান থেকে, মিনিকয় আইল্যান্ড থেকে লাক্ষাদ্বীপ। তো এটা আমার জন্য খুব একটা মানে খুব ভালো এক্সপিরিয়েন্স আর কি, অল অ্যাক্রস আমার লাইফে। আর এছাড়াও আর বলতে খুব এক্সপিরিয়েন্স বলতে সুনামি, যেখানে সব থেকে বেশি এফেক্টেড হয়েছিল সুনামি।
1: তখন আপনি নৌবাহিনীর আধিকারিক, ওখানে পোস্টিং রয়েছেন, আপনার একটু অভিজ্ঞতাটা বলুন, সেই সকালটা কেমন ছিল?
0: হ্যাঁ, এটা ফর্চুনেটলি বলুন বা আনফর্চুনেটলি, আমি তখন অ্যাট সি ছিলাম, মানে আমার জাহাজটা আমার সমুদ্রে ছিল। তো আমরা মানে বুঝতে পারিনি, কারণ সুনামির যে আঘাতটা সেটা তো মানে উপকূলে হয়েছিল, ল্যান্ডে হয়েছিল, কারণ সমুদ্রে তো অলওয়েজ যদি রাফ সি থাকে তো সোয়েলিং থাকে, তারপর তো ফলে সি স্টেট ওই সময় এমনিতেও সি স্টেট মানে হলো মানে সমুদ্র কতটা শান্ত আর কি। ধরুন যেটা মানে আমি কী বলবো, যখন আপনার যখন গাড়িতে যাতায়াত করেন, ধরুন ভাঙা রাস্তা, গাড়ি একটু টার্বুলেন্স হচ্ছে, একটু হিলছে দুলছে, তো আমাদের সেটা নেভিতে সেটাকে আমরা বলি সি স্টেট। ধরুন ওয়েদার খারাপ, তখন সেটা সি স্টেট 3-4 হয়ে যায়। ধরুন কাম সি, একদম শান্ত সমুদ্র, খুব ভালো জাহাজ চলছে, সেটা সি স্টেট 1। এবার ধীরে ধীরে একটু বেশি একটু হাওয়া দিচ্ছে, খুব বড় বড় ঢেউ আসছে, তখন জাহাজ খুব দুলতে থাকে আর তাতে সি সিকনেস হয়, এগুলো হয়। তো সেই এমনিতে আন্ডামানের ওই বে অফ বেঙ্গল ওই এরিয়াটা এমনিতেই সি স্টেট সবসময় একটু খারাপ থাকে আর কি, অলওয়েজ 3-4 থাকে। তো জাহাজ এমনিতেই টার্বুলেন্স ছিল, সি স্টেট ছিল, ওখানে রোলিং পিচিং হচ্ছিল, রোলিং পিচিং মানে মানে জাহাজ কতটা দুলছে আর কি, এরকম। তো সেগুলো ছিল, সো আমরা বুঝতে পারিনি অনেস্টলি, যেহেতু জাহাজ আমি জাহাজ ছিলাম, জাহাজ আমার অ্যাটসে ছিল। তারপর পরের দিন আমাদের কাছে খবর এলো এরকম, তো তারপর আমরা ইমিডিয়েটলি আমরা ব্যাক করলাম পোর্ট ব্লেয়ারে করে, তারপর রেস্কিউ শুরু হলো, রেস্কিউয়ের কাজে লেগে গেলাম। তো সুনামি একটা বড় ব্যাপার ছিল, সেটা আমি আন্ডামান থেকে তখন দেখেছিলাম। এছাড়াও আরও থ্রু আউট, আমি তো 2014 রিটায়ার করেছি, থ্রু আউট আমার লাইফে অনেক অপারেশন হয়েছে, সেসব হয়েছে। আমি তাজ অ্যাটাক যখন হয় বোম্বেতে, তখন আমি আবার বোম্বেতে পোস্টিং ছিলাম তখন।
1: আচ্ছা,
0: আইএনএস মাতাঙ্গাতে।
1: হ্যাঁ, যে তাজ হোটেলে যে নাশকতা হয়েছিল সেই সময়,
0: কাশ্যপের সময়টা।

0: তো তখন আমি বোম্বেতে পোস্টিং, আইএনএস মাতঙ্গাতে।
1: তো সেই সময় নৌবাহিনীর কি গুরুত্ব ছিল?
0: নৌবাহিনীর গুরুত্ব কি, মানে ওটা তো দেখুন, ওটা তো যেহেতু ওরা থ্রু সি রুটে এসছে, তো তখন আমাদের সার্ভিলেন্স প্রচুর বেড়ে গেছিল। আর যে কোনো, শুধুমাত্র সেটা বোম্বেতে বলে নয়, পুরো ভারতবর্ষে। আর ওই সময় তো নাশকতা তো একটা রেগুলার ব্যাপার ছিল অলমোস্ট সেই সময়। তো যখনই কিছু হতো, সবগুলো ফোর্স হাই অ্যালার্ট চলে যেত, হাই অ্যালার্টে আসতো, তো সঙ্গে সঙ্গে সব ডিপ্লয় করে নেওয়া। এবং ওটা যেহেতু একটা খুব বড় ই ছিল, তো মানে আমরা আরও সার্ভিলেন্স বেড়ে গেছিলো, এবং হয়তো এরকম একটা মানে যুদ্ধ হতেও পারে যেহেতু অত বড় একটা অ্যাটাক হয়েছে, তো সেই সমস্ত আমাদের একটা ওয়ার রেডি ব্যাপার হয়ে গেছিলো, তো সেগুলোর জন্য সব রেডি হয়ে গেছিলো। আর দেয়ার আর লট মেনি থিং মানে আছে যেগুলো থ্রু আউট আমার এই 10-12-15 বছরে আমি দেখে এসেছি আর কি ইন্ডিয়ান নেভিতে।
1: আচ্ছা, এই যে আপনি এত বছর ধরে কাজ করছেন, যে বর্তমান পরিস্থিতিতে এবং বর্তমান যুগে আমরা দেখেছি ভারত বেশ কয়েক বছর ধরে আত্মনির্ভর ভারত হিসেবে অগ্রগতিতে এগিয়ে এসেছে, এবং এই ক্ষেত্রে আপনার কি মনে হয় আমাদের প্রতিরক্ষা সেক্টরে, বিশেষ করে নৌবাহিনীতে, আমাদের ভারত কতটা শক্তিশালী এখন?
0: না, অফকোর্স একটা কথা আছে যে হি হু রুলস দ্য সি রুলস দ্য ওয়ার্ল্ড। সো সেটা আমরা একদম আজ থেকে যদি 300-400 বছর পেছনেও যাই, তখনও দেখবো যে ব্রিটিশরা কেন এত সমস্ত মানে অলমোস্ট হাফ অফ দ্য ওয়ার্ল্ড তারা রুল করতো। ফ্রেঞ্চ যারা, ফ্রান্স ফরাসিরা, তারাও আফ্রিকা করতো, স্প্যানিশরা ল্যাটিন আমেরিকায়। কারণ তারা যেই পুরো এই জায়গায় উপনিবেশ বানিয়েছিল, কারণ তাদের নৌবাহিনী খুব স্ট্রং ছিল। তো সেই জন্যই মানে যাদের নৌবাহিনী খুব স্ট্রং, যারা সমুদ্রটাকে কন্ট্রোল করতে পারে, তারা কিন্তু ওয়ার্ল্ড কন্ট্রোল করতে পারে। আজকেও দেখুন আমেরিকা, আমরা বলি আমেরিকা সুপার পাওয়ার, ওয়াই আজকে ইরানে যা হচ্ছে, তো সেসব ওই ইরানের যে আমেরিকা যে জিনিসগুলো করছে, ওরা কিন্তু ওদের নৌবহর পাঠিয়েই করছে। তো সুতরাং নৌবাহিনী একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা দেশের কতটা স্ট্রং হবে, তার বাণিজ্য কতটা হবে, এটার জন্য নৌবাহিনীর ভূমিকা অনেকটাই। এবং এই গত 15 বছরে আমি বলবো, পার্টিকুলারলি গত 15 বছরে কিন্তু সেই জায়গাতে ইন্ডিয়া অনেকটাই ডেভেলপ করেছে, অনেকটাই বলতে অনেকটাই ডেভেলপ করেছে। মানে একটা সময় ছিল যখন আমরা স্পেশালি ইন্ডিয়ান নেভি, আমরা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট ছিলাম বিদেশের ওপরে। আমাদের এভরিথিং, আমরা ছোটো ছোটো পার্টসও আমাদেরকে ইম্পোর্ট করতে হতো ইসরায়েল থেকে, ফ্রান্স থেকে, ইউকে থেকে, রাশিয়া থেকে। আমরা সব মানে আমি যতদিন চাকরি করেছি 2012-13 অবধি, সেই সময়টাতে মানে ইন্ডিয়ান বিল্ট নেভি শিপ খুব কম ছিল, হাতেও না, সব রাশিয়া থেকে, রাশিয়াতে ইউজ হয়ে এসছে হয়তো, মানে রাশিয়া সেটা 30 বছর ওরা ইউজ করেছে, করে যখন ওরা সেটা ডিকমিশন করে দিয়েছে, সেটা আমরা কিনে এনে ওটাকে রিপেয়ার করে আমরা এখানে চালিয়েছি। ফ্রান্স থেকে আনা হয়েছে, ইউকে থেকে আনা হয়েছে আমাদের সমস্ত টেকনোলজি। আমি বেসিক্যালি আমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশানের, আমাদের সমস্ত টেকনোলজি আমরা ইসরায়েলের ইউজ করতাম, অল ম্যাক্সিমাম আর কি ইসরায়েলের আমরা ইউজ করতাম। সেই জায়গা থেকে কিন্তু এখন ইন্ডিয়া অনেকটাই মানে আমি বলবো অলমোস্ট 80-90% সেই জায়গা থেকে বেরিয়ে এসছে। এবং এই আত্মনির্ভর ভারত ব্যাপারটা এই গভর্নমেন্ট, পার্টিকুলারলি এই গভর্নমেন্ট যবে থেকে এসছে, তবে থেকে কিন্তু এটাতে ফুল ফোর্সে কাজ হচ্ছে। এবং মানে আমি এখন প্রাউডলি বলতে পারি, একটা সময় যখন আমরা ইম্পোর্ট করতাম সেই জায়গাতে, কিন্তু এখন আমরা মানে নেভি জাহাজ, নেভাল ইকুইপমেন্ট, এগুলো কিন্তু আমরা এখন এক্সপোর্ট করছি। মানে আমাদের নেভাল ইকুইপমেন্ট, নেভি জাহাজ, এগুলোর যারা বায়ার আছে, যেমন ভিয়েতনাম আছে, মায়ানমার আছে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সিসেলস, এই সমস্ত কান্ট্রিগুলো কিন্তু এখন আমাদের কাছ থেকে নেভি শিপ তারা নিচ্ছে, নেভি শিপ কিনে নিচ্ছে, নেভাল ইকুইপমেন্ট তারা কিনে নিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু গত 15 বছরে মানে প্রভূত উন্নত হয়েছে। এবং আপনি জানেন নিশ্চয়ই, ভেরি রিসেন্টলি জিআরএসি, যেটা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স যেটা আছে আমাদের কলকাতাতে, সেটাকে নবরত্নতে বি করা হয়েছে, সেটাকেও মানে তার গ্রেডেশন করা হয়েছে নবরত্নতে। নবরত্নতে করার ফলে তারা কিন্তু অনেকটা

0: কি বলবো, সেটা স্বায়ত্তশাসন পেয়েছে। ফলে যে সমস্ত কাজগুলো সেই শিপবিল্ডিংয়ের ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো আগে লাল ফিতের ফাঁসে আটকে থাকতো, সেগুলো কিন্তু এখন সেটা হবে না। জিআরএসি নিজেই তার কন্ট্রোল নিয়েছে এবং তারা নিজেরা ডিসিশন নিতে পারবে। ফলে জিআরএসি থেকে যে সমস্ত জাহাজ তৈরি হচ্ছে, ইন্ডিয়ান নেভি শিপ তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু আরও ত্বরান্বিত হবে, এবং সেটা একটা খুব বড়, মানে খুব বড় একটা সদর্থক পদক্ষেপ। মানে হয়তো যারা বাইরের আছে, যারা হয়তো এই ব্যাপারটা নিয়ে অতটা ইনভলভ না বা অতটা ইন্টারেস্টেড না, তাদের জন্য জিআরএসি একটা কোম্পানিকে নবরত্ন করে দিয়েছে, সো মেবি তাদের কাছে জাস্ট ইটস আ নিউজ। বাট ফর আস পিপল লাইক আস, যারা আমরা এই ব্যাপারটা নিয়ে একটু জানি আর কি, তারা জানি যে এটা একটা কত বড় একটা স্টেপ নেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, যেটা কিন্তু ভারতবর্ষের মানে মেরিটাইম হিস্ট্রিকেই হয়তো চেঞ্জ করে দেবে ইন নেক্সট 10-15 ইয়ার্স। তো মানে থ্যাংকস টু দিস গভর্নমেন্ট, যারা এত ভালো কিছু করছে। এবং এই যে আত্মনির্ভর যে ব্যাপারটা, সেটা শুধুমাত্র যে সিভিল ব্যাপারটাতেই নেই, যে ডিফেন্সের ক্ষেত্রেও যে আত্মনির্ভর, সেটা কিন্তু মানে এই গভর্নমেন্ট আমাদেরকে খুব সাপোর্ট করছে সেটা।
1: এখন যা বাহ্যিক পরিবেশ বা আমাদের দেশের বাইরে যেসব দেশগুলোতে যুদ্ধ চলছে, সেখান থেকে আমরা দেখেছি, আমরা কখনো ইসরায়েলের থেকে, কখনো ইরাকের থেকে, কখনো আমেরিকা থেকে আমরা এই অস্ত্রশস্ত্র কিনতাম। এখন এমন অনেক দেশ আছে যারা আমাদের থেকে যন্ত্রাংশ কিনছে, সেটাও তো একটা প্লাস পয়েন্ট।
0: একদমই তাই, একদমই তাই। এবং এই যে রিসেন্টলি যেটা অপারেশন সিন্দুর হলো, তো সেখানে পুরো বিশ্ব দেখেছে যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, যে পাকিস্তান থেকে ওরা মানে মুড়ি মুরকির মতো ওরা দ্রোণ পাঠাচ্ছিল আমাদের এখানে, এবং আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কীভাবে সেগুলোকে প্রত্যেকটা মানে একটা ওদের একটা অ্যাটাকও আমাদের এখানে এসে পড়েনি। আবার আমরা যেগুলো করেছি, পিন পয়েন্ট ওদেরকে অ্যাটাক করেছি। সো অপারেশন সিন্দুরের ফলে কিন্তু মানে পুরো বিশ্ব দেখেছে যে ভারতবর্ষের এই সামরিক সরঞ্জাম এবং সেই ডিফেন্স ইন্ডাস্ট্রি, ডিফেন্স টেকনোলজি কতটা এখন ডেভেলপ করে গেছে। এবং ফলে আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন দেশ থেকে অনেক ডিমান্ড আছে। এবং তার আগেও, এই কিছুদিন আগেও আরেকটা ছোট একটা যুদ্ধ হয়েছিল, আজারবাইজান ভার্সেস আর্মেনিয়ার একটা যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু ভারতবর্ষ থেকে ইম্পোর্ট করা অনেক দ্রোন, অনেক ডিফেন্স টেকনোলজি এগুলো ইউজ হয়েছে এবং সেগুলো 100% সাকসেস দিয়েছে। তো ভারতের যে ডিফেন্স যে আপগ্রেডেশন হয়েছে, এটা কিন্তু এখন টেস্টেড অ্যান্ড প্রুভেন। ফলে পুরো বিশ্ব জুড়েই ভারতবর্ষের সামরিক সরঞ্জাম, সেটা নট অনলি নেভি, আমি শুধু নেভি বলবো না, আমি এয়ারফোর্সের ইকুইপমেন্ট বলছি, আমি আর্মির ইকুইপমেন্ট বলছি, সব দিক থেকে কিন্তু ভারতবর্ষের এই ডিফেন্স টেকনোলজির ডিমান্ড এখন কিন্তু অল অ্যাক্রস ওয়ার্ল্ড গ্লোবালি মানে খুবই অ্যাপ্রিসিয়েটেড এবং খুব এখন ডিমান্ড বেড়ে গেছে। এটাও একটা বড় প্লাস পয়েন্ট। এবং শুধুমাত্র এটা যে শুধুমাত্র আমাদের সামরিক দিক থেকে আমাদের স্ট্রং করছে তা তো নয়, মানে আমাদের এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করছে। সো সব মিলেই মানে এটা একটা ভালো ব্যাপার বলতে গেলে।
1: আরেকটা প্রশ্ন, আপনি তো এখন রিটায়ার করেছেন, এবং রিটায়ারমেন্টের পর আপনার এই মুহূর্তে আপনার সময় কাটে কিভাবে?
0: রিটায়ার করার পরে তো আর রিটায়ার করে বসে থাকা যায় না, সো কিছু কাজ করতে হয়। সো কারেন্টলি আই এম ওয়ার্কিং অ্যাজ এ কনসালটেন্ট, তো আমি দুটো ফিল্ডে অ্যাজ এ কনসালটেন্ট কাজ করছি। একটা হলো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, যেটা পাওয়ার সেক্টর, সেখানে আমি অয়েল ইন্ডিয়া ওএনজিসির ইস্ট মানে ইস্টে ওদের যা অপারেশন আছে সেখানে অ্যাজ এ কনসালটেন্ট কাজ করছি। এছাড়াও আমি আরেকটা ফিল্ডে করি, স্পোর্টস ফিল্ডে অ্যাজ এ কনসালটেন্ট করি আমি কাজ, লাইক যেরকম এই 2023 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, আই ওয়াজ এ হেড অফ অপারেশন ওভার দেয়ার। আই ওয়ার্ক ইন আইপিএল, আইএসএল, মানে ফুটবলে আইএসএল হয়, ক্রিকেটে আইপিএল, আমি সেসব জায়গাতেও অ্যাজ এ কনসালটেন্ট আমি কাজ করি ওখানে। তো রিটায়ারমেন্ট ডিফেন্স থেকে ডেফিনেটলি রিটায়ার করেছি, বাট এখনও কিছু কাজ করে যাচ্ছি।
1: আচ্ছা, আপনি এনসিসির সিও হিসেবেও কাজ করেছেন কিছুদিন?
0: হ্যাঁ, আমি এনসিসি সিআই ছিলাম, আমি এনসিসি সিআই ছিলাম ওই 2011-12 সালে, 2 বছর মতো এনসিসি সিআই ছিলাম আমি।
1: আচ্ছা, এই যে এনসিসি এখন যারা করছে, তো আপনি যেহেতু নৌবাহিনীতে কাজ করে এসেছেন, এই এনসিসির ছেলে মেয়েদের কি ভবিষ্যৎ আছে, বা কিভাবে আমাদের এই প্রতিরক্ষা বা ভারত

0: ভারতীয় সেনাবাহিনীতে তাদের চাকরি পাওয়ার সুযোগ কিভাবে হয়ে থাকে?
1: যারা এনসিসি করছে তারা তো অফকোর্স মানে তারা নিজস্ব, তাদের কিছু লক্ষ্য আছেই এবং তাদের কিছু অ্যাসপিরেশন থাকবেই। তো এনসিসিতে মানে ডিফেন্সে যেটা নন কমিশন র্যাঙ্ক আছে সেখানে কিন্তু এনসিসি, যারা এনসিসি সার্টিফিকেট হোল্ডার তাদের একটা সম্ভবত তাদের কিছু একটা মার্ক কিছু তারা একটা ই পায়, ওখানে গ্রেস পায়। আর যারা কমিশনড হতে চায়, কমিশন অফিসার হতে চায়, তাদের জন্য কিন্তু যারা এনসিসি করছে তাদের জন্য কিন্তু একটা খুব ভালো একটা ব্যাপার আছে, সেটা হলো যারা এনসিসিতে তিনটে গ্রেড হয়, এনসিসি এ বি সি। তো এ হলো জুনিয়র, যেটা জেডি বলে জুনিয়র হয়, তারপর বি হয়, তারপর সি। সি হলো যেটা মানে সিনিয়র মোস্ট সার্টিফিকেশন আর কি। তো সি সার্টিফিকেশনে কেউ যদি এ গ্রেড নিয়ে কেউ যদি কোয়ালিফাই করে, সো হি অর শি উইল বি এলিজিবল ফর ডাইরেক্ট এসএসবি, মানে তাকে কিন্তু কোনো রিটেন এক্সাম দিতে হবে না। সো কেউ যদি এনসিসিটা সিরিয়াসলি করে, রিগারাসলি করে এবং সেখানে যদি ভালো পারফর্ম করে এবং সি গ্রেড, সি সার্টিফিকেট যখন হোল্ড করবে, সে যদি একটু ভালো করে পড়াশোনা করে, বিভিন্ন ক্যাম্প, আরডিজি ক্যাম্প হয় যেটা কি রিপাবলিক ডে ক্যাম্প, এবং এছাড়া আরও অনেক কিছু ক্যাম্প ট্যাম্প হয়, সেগুলো করে এবং করে পড়াশুনো করে ওটাও এক্সাম হয়, এবং ওটা মানে নট দ্যাট ইজি বেসিক্যালি। তো সেই এক্সামগুলো করে করে যদি সে যদি সেখান থেকে এ গ্রেড নিয়ে পাস করতে পারে, তার জন্য কিন্তু একটা মানে খুব বড় রাস্তা খুলে গেল, তাকে রিটেন এক্সামই দিতে হচ্ছে না, সে ডাইরেক্ট এসএসবি দেবে এবং এসএসবিতে যদি ক্লিয়ার করে যায়, সো হি অর শি উইল বি অ্যান অফিসার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্স। তো এটা একটা খুব বড় ব্যাপার। তো যারা এনসিসি করছো এখন, স্পেশালি যারা এ করে বি বা সিতে আছো, তাদের জন্য আমি এটাই বলবো, একটু মন দিয়ে করো, এটা কিন্তু তোমাদের জন্য মানে একটা খুব বড় একটা মানে সুযোগ, খুব সহজে তোমরা কিন্তু আর্ম ফোর্সে কমিশন পেতে পারো যদি একটু ভালো করে এনসিসিটা করো।
0: আপনি বললেন মেডিকেল সেক্টরেও আমাদের ভারতীয় সেনাবাহিনীতে সুযোগ আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই কিভাবে ওখানে যোগদান করা যায়?
1: মেডিকেল সেক্টরে বলতে গেলে মেডিকেলে দুরকম ভাবে হয়, এক হলো 12 ক্লাস করে, ক্লাস 12 করে হায়ার সেকেন্ডারি দেবার পরে একটা যেরকম আমাদের এআই ট্রিপল ই হয় বা জয়েন্ট এন্ট্রান্স যেটা আগে ছিল সেসব হয়, বা এখন তো নিট হচ্ছে, তো সেরকম করে করে তখন ওই আর্ম ফোর্স মেডিকেল কলেজ যেটা আছে সেখানে ভর্তি হলো, সেখান থেকে এমবিবিএস করে এবং সেখান থেকে ডাইরেক্ট আর্ম ফোর্সে অ্যাজ এ কমিশন অফিসার হলো। এটা হলো একটা প্রসেস। অ্যান্ড অ্যানাদার প্রসেস ইস যে সে বাইরে থেকে এমবিবিএস করলো, এমবিবিএস করে তারপরে বিভিন্ন সময় বিভিন্ন রিক্রুটমেন্ট ড্রাইভ হয়, আর্মিতে হয়, নেভিতে হয়, এয়ারফোর্সে হয়, বা কখনো কখনো কম্বাইন হয়, সে এমবিবিএসটা বাইরে থেকে করে তখন আবার সেই পরীক্ষা দিয়ে আর্ম ফোর্সে অ্যাজ এ কমিশন অফিসার সে সেখানে জয়েন করলো অ্যাজ এ মেডিকেল অফিসার। তো দুটো প্রসেস আছে, এক আমি আর্মিতে গিয়ে সেখানে আমি এমবিবিএস করে অ্যাজ এ ডক্টর আমি আর্মিতে কমিশন হলাম, অথবা বাইরে থেকে এমবিবিএস করে আমি ওখানে গিয়ে মানে অ্যাজ এ কমিশন হলাম। সিমিলারলি ইঞ্জিনিয়ারিংয়েও তাই আছে, ইঞ্জিনিয়ারিংয়ে মানে আমি 12 ক্লাস করে 12 করে আমি পরীক্ষা দিলাম অ্যাজ এন ইঞ্জিনিয়ার, আমি পরীক্ষা দিয়ে ওখানে গিয়ে তারপর আমি ইঞ্জিনিয়ারিং করে গেলাম, গিয়ে ওখানে বিটেক করলাম, করে অ্যাজ এ কমিশন অফিসার ওখানে হয়ে গেল সেটাতে মানে। এবার আরেকটা হলো যে আমি বাইরে থেকে ইঞ্জিনিয়ারিং করলাম, করে আমি আর্মিতে কমিশন হলাম বা নেভিতে কমিশন হলাম। তো এবার বাইরে থেকে ইঞ্জিনিয়ারিং করে বা বাইরে থেকে মেডিকেল বা এমবিবিএস করে যখন ভর্তি হয় নেভিতে বা মানে ডিফেন্সে, তো সেখানে শর্ট সার্ভিস হিসেবে প্রথমে জয়েন করে, তারপর সেটা ডিপেন্ড অন সে ব্যক্তি চায় কি না বা তার পারফরমেন্স হবে, সে পার্মানেন্ট কমিশনে চলে যায় অথবা সে শর্ট সার্ভিস কমিশন একটা সার্টেন পিরিয়ড জব করে বেরিয়ে আসে। আর যারা 12 ক্লাস করে যায়, এন্ট্রি করে, তারা সরাসরি পার্মানেন্ট কমিশনে যায়। তো তাদেরকে মিনিমাম 20 ইয়ার্স অফ তাদেরকে সেখানে সার্ভ করতে হয়।
0: শক্ত হাতে বলিষ্ঠ হাতে আমাদের ভারতীয় নৌসেনারা কিভাবে কাজ করে তার একটা ধারণা পেলাম। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আধিকারিক নীলাঞ্জন দামের সঙ্গে। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের আকাশবাণী কাশিয়াং স্টুডিওতে আসার জন্য।
1: ধন্যবাদ।
0: সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী কার্শিয়াং।

0: भयो भने श्री राधा कृष्णनले डाक्टर हजारिकाले आफ्नो भावपूर्ण संगीत र शक्तिशाली शब्दहरू मार्फत आसाम पूर्वोत्तर र व्यापक मानव अनुभवको भावनालाई समेटेको बताउनुभयो। आज अहमदाबादमा 2026 विश्व पारा आर्चरी सिरिजको तेस्रो चरणमा भारतले धनुर्विद्यामा 2 स्वर्ण पदक जितेको छ। हरविन्दर सिंह र विजय सुन्डीले लगातार तेस्रो विश्व पारा आर्चरी सिरिजको उपाधि जितेका छन् भने पारा महिला रिकप डबल्समा पूजा जतियान र भावना चौधरीले फाइनलमा चीनसँग हार बेहोरेपछि रजत पदकमा चित्त बुझाएका छन्। अन्तमा मुख्य समाचार पुनः एकपल्ट। प्रधानमन्त्रीद्वारा आज वडोदरामा विभिन्न विकास परियोजनाको उद्घाटन र शिलान्यास। भारत चीन बीच पहिलो उच्च स्तरीय सैन्य कमान्डर बैठक सम्पन्न। रक्षा मन्त्रीको आजदेखि श्रीलङ्काको 3 दिने भ्रमण र विश्व पारा आर्चरीमा भारतलाई 2 स्वर्ण पदक र 1 रजत पदक। आकाशवाणीबाट समाचार पूरा भयो।
1: খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। আসন্ন ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সরকারি সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। আহমেদাবাদে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের স্টেজ 3-তে ভারত 2টি সোনাসহ মোট 5টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। GFF 2026 মূল ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা, পোটেনশিয়াল টু ইম্প্যাক্ট, এজেন্টিক AI, টোকানাইজেশন, কোয়ান্টাম, ট্রাস্টেড কানেক্টেড গ্লোবাল সিস্টেমস ফর ইনক্লুসিভ ফাইন্যান্স। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারত ফিনটেক যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তিনি গ্লোবাল ফিনটেক ফেস্টে যোগ দিতে দেশ বিদেশ থেকে আসা সব অতিথি ও প্রতিনিধিদের অভিনন্দন জানান। তিনি আরো বলেন, গ্লোবাল ফিনটেক ফেস্ট বিকশিত ভারত গড়ার যাত্রাকে আরো সুগম করবে।
2: গ্লোবাল ফিনটেক ফেস্ট মে লাগাতার ইয়ে মেরা থার্ড ইয়ার হ্যায়। ইয়ে হ্যাট্রিক বাতাতি হ্যায় কি বিকশিত ভারত কে লিয়ে আপ কিতনে মহত্বপূর্ণ হ্যায়, আপকা কাম কিতনা মহত্বপূর্ণ হ্যায়। হর বার জব মে ইহা আতা হু তো মুঝে পহলে সে জ্যাদা এনার্জি অনুভব হোতি হ্যায়, পসিবিলিটিজ কা দায়রা এক্সপ্যান্ড হোতা দিখতা হ্যায়। ইয়ে সাফ সাফ লগতা হ্যায় কি রিস্ক টেকিং ক্যাপাসিটি বড় রহি হ্যায়, ড্রিমস অর বোল্ড হো রহে হ্যায়। আর ইসলিয়ে বিকশিত ভারত কে ফিউচার কো লেকর মেরা বিশ্বাস অর মজবুত হো রহা হ্যায়।
1: প্রধানমন্ত্রী আজ নাগরিক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, তারা সমাজসেবা ও পরিচ্ছন্নতাকে দৈনন্দিন জীবনযাত্রায় অঙ্গ করে তোলার চেষ্টা করেন। গুজরাটের নভসারিতে বিজেপির নবনির্মিত অফিসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশে তৃণমূল স্তরের মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। PM স্বনিধি প্রকল্পের সুদূরপ্রসারী ও ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পটি স্বল্প সুদে ঋণ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সহজলভ্যতা নিশ্চিত করেছে। এর ফলে ক্ষুদ্র বিক্রেতা ও ফুটপাতের হকাররা বিশেষভাবে উপকৃত হয়েছেন। এর আগে গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী মোদী এর পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন থেকে বুলেট ট্রেনে চেপে মাত্র 1.5 ঘন্টায় ভদোদরা থেকে মুম্বাই পৌঁছানো যাবে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এই রেল ও অন্যান্য প্রকল্পের উদ্বোধন করে বলেন, বিকশিত ভারত গড়ে তোলার পথে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ অবদান যোগাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের 12-13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিকস সম্মেলনে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়ার ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে।
3: বাইলেটারাল দ্বিপক্ষীয় বার্তা বহুত সারে রাজনেতাও কে সাথ হামারে প্রধানমন্ত্রী কি হোগি, রাশিয়া আর ইউক্রেন কি জো সংঘর্ষ চল রহি উসকি বারে বাত হ্যায়। ইয়ে মুদ্দা ভি বহুত সারে মুদ্দে জো দ্বিপক্ষীয় বার্তা হোঙ্গে তো বহুত সারে মুদ্দে উপর উঠ কে আয়েঙ্গে আর উসমে এক ইয়ে মুদ্দা ভি রহেগা।
1: রাশিয়ার ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, ভারত এই দুটি দেশের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। সম্প্রতি বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ইউক্রেন ও পোল্যান্ড সফর করেন। শ্রী জয়সওয়াল বলেন, শ্রী মোদী যুদ্ধ নিরসনে লাগাতার চেষ্টা চালিয়ে আসছেন। অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, নেপালের ভয়াবহ বন্যায় ভারত সেদেশের ত্রাণ

0: পুনর্গঠনে সব রকম সহায়তা অব্যাহত রেখেছে। বর্তমানে 7টি বিমানে 95 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। ভারত চীন সম্পর্ক নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, উভয় দেশই ইতিবাচক পথে এগোচ্ছে। দুটি দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। তিনি বলেন, গতকাল অরুণাচল প্রদেশের ওয়াচা ও চীনের অংশে দামাইতে প্রথম সিনিয়র মিলিটারি কমান্ডার লেভেল ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়।
1: Pursuant to the understandings reached between the special representatives of India and China for consultation and coordination, the WMCC mechanism that we have, meetings of which were held in Beijing and in New Delhi in May and August 2026 respectively, the first senior highest military commander level flag meeting was held at Wacha on the Indian side in Arunachal Pradesh on 6 September and in Damai on the Chinese side on 7 September.
0: ভারতীয় বায়ুসেনা চলতি মাসের 14 থেকে 16 তারিখ পর্যন্ত জয়সালমিরের পোখরানে ড্রোনাথন 2026-এর আয়োজন করবে। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, এর উদ্দেশ্য হল দেশীয় পদ্ধতিতে আনম্যান্ড এরিয়াল সিস্টেম এবং কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেমের প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করা। অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সবই সম্ভব হবে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন। শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষা মন্ত্রী অরুণা জয়সিকারা এবং শ্রীলঙ্কার ভারতের হাই কমিশনার সন্তোষ ঝা তাকে অভ্যর্থনা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এবারের গুরুত্বপূর্ণ সফরে রাজনাথ সিং শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। বিশেষ করে সামুদ্রিক ও প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ভারত শ্রীলঙ্কা সম্পর্ক আরও জোরদার হওয়া জরুরি। এবারের সফরে প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইমান মাজারি হাজির এবং হাদি আল ছাট্টাকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আবেদন জানিয়েছে। সাইবার অপরাধ বিষয়ক আইনের অপব্যবহার নিয়ে এই দুই মানবাধিকার আইনজীবীর দীর্ঘ কারাবাসে অ্যামনেস্টি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে লেখা এক চিঠিতে তারা বলেছে, এই দুই আইনজীবীকে গ্রেপ্তারের আগেই তাদের আগাম জামিন মঞ্জুর হয়েছিল। তা সত্ত্বেও চলতি বছরের 23 জানুয়ারি তাদের গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদের একটি দায়রা আদালত তাদের প্রিভেনশন অফ ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্টের অধীনে 10-17 বছর কারাদণ্ড দিয়েছে। বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকার বঙ্গভবনে সে দেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এই বৈঠকে উভয় পক্ষই দুটি দেশের জনগণের পারস্পরিক স্বার্থের সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী ত্রিবেদী বলেন, তাদের মধ্যে আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্কের গভীরতার বিষয়টি উঠে আসে। দুটি দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক মেলবন্ধন এবং জনগণের মধ্যে সম্পর্ক বিশেষ তাৎপর্য বহন করছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা, নেশামুক্ত ভারতের দ্বিতীয় তথা শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপ পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষা শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুজরাটের একতানগরে আগামী 22 সেপ্টেম্বর 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, এবছরের পুরস্কার প্রাপকরা বিভিন্ন ভাষার, বিভিন্ন ধরনের এবং নানা সিনেম্যাটিক ফর্মে তাদের অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন। আর্টিকেল 370 শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে নন ফিচার ফিল্মে বিভাগে এবং রাম নামে শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিল্ম হিসেবে জুরি দ্বারা মনোনীত হয়েছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং অসম বিধানসভার প্রাক্তন সদস্য ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সরকার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার ITI ক্লাস্টারগুলির জন্য 735 কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে রাজস্থানের জন্য 241 কোটি টাকা, উত্তরপ্রদেশের জন্য 240 কোটি টাকা এবং তেলেঙ্গানার জন্য 254 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়াবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড ITIS অর্থাৎ PM সেতুর পঞ্চম জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এটি অনুমোদিত হয়। বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার পর সৌদি আরব, ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির বিরুদ্ধে পরিস্থিতি জটিল ও উত্তপ্ত করার জন্য অভিযোগ করেছে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়ে

0: হচ্ছে হুথি গোষ্ঠী সেদেশের একাধিক শহরের বিভিন্ন অসামরিক হামলায় হামলা চালিয়েছে। এর ফলে শিশু ও নারী সহ 73 জন নাগরিক আহত হয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন, এই হামলা এক দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি প্যারাসিজের স্টেজ 3-তে শেষ দিনের আগে আজ ভারত 2টি সোনা, 2টি রৌপ্য, 1টি ব্রোঞ্জ সহ মোট 5টি পদক পেয়েছে। পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তোমর কুমার ও শ্যাম সুন্দর স্বামী ইরাকের আব্বাস কাসিম ও আনোয়ার আল দাউদকে 152-139 ব্যবধানে হারিয়ে সোনা জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। আসন্ন ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7:50।
1: FM 103.5 MHz को तरंगमा हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौं। श्रोतालाई कार्यक्रममा पुनः स्वागत जनाउँदै अब सुनाउने छौं भुटाटी कार्यक्रम।